পয়সায় তো দেশর্চার কাণ্ড তাই সরমীয় আমার মেয় দো পয়সায় তো দেশর্চার কাণ্ড।

করব আবাহন, নাগ দেবীকে বিশলায়কে করব আবাহন, করব আবাহন জাগাবিক উনখর সুতল রাগ, করব আবাহন জাগাবিক উনখর সুতল রাগ, কাহা নিদালা হে উনকর ফফুয়াল কালীনাগ, কাহা নিদালা হে উনকর ফফুয়াল কালীনাগ, ঢড় ঢামনা চিতি খরিস কাহা লুকায়া হয়, ঢড় ধামনা চিতি খরিস কাহা লুকায়া হয়, কোন লাতায় কোন টিলায় কাহা ঢুকায়া হয়, আরে কোন লাতায় কোন টিলায় কাহা ঢুকায়া হয়, ঝালু মালুকে যে বুড়ি রূপ দেখায় রহি, ঝালু মালুকে যে বুড়ি রূপ দেখায় রহি, লখিন্দরেক মরল দেহে জীবন ঘুরায় রহি, ঝালু মালুকে যে বুড়ি রূপ দেখায় রহি, লখিন্দরেক মরল দেহে জীবন ঘুরায় রহি, আউ মাতা আউ মাতা মা মনসা সংসার মাঝারে রোর বিনা হে মাতা কে দুঃখ নিবারে, আউ মাতা মা মনসা সংসার মাঝারে রোর বিনা হে মাতা কে দুঃখ নিবারে, আর এক ধো আর এক ধো আর এক ধো ধরু মাতা সে রূপ বিকরাল, আর এক ধো ধরু মাতা সে রূপ বিকরাল, প্রচণ্ড বিষ ধারা লেকে বৈন কে আউ কাল, প্রচণ্ড বিষ ধারা লেকে বৈন কে আউ, আর এক ধো ধরু মাতা সে রূপ বিকরাল, আর প্রচণ্ড বিষ ধারা লেকে বৈন কে আউ কাল, তবেই মিটি তবেই মিটি দুনিয়া লেক সাম্প্রদায়িকতা, মানুষ মধ্যে মিটি তবে ব্যাভিচারিতা, তবেই মিটি দুনিয়া লেক সাম্প্রদায়িকতা, মানুষ মধ্যে মিটি তবে ব্যাভিচারিতা, শিখ ভাইয়েক চুল শিখ ভাইয়েক চুল বাঁচি মুসলমানেক দাঢ়ি, শিখ ভাইয়েক চুল বাঁচি মুসলমানেক দাঢ়ি, হিন্দু ভাইয়েক পার্সি ভাইয়েক বাঁচি তখন হাঁড়ি, হিন্দু ভাইয়েক পার্সি ভাইয়েক বাঁচি তখন হাঁড়ি, কালী নাগেক বিষলে বেশি জাতীয়তাক বিষ, কালী নাগেক বিষলে বেশি জাতীয়তাক বিষ, ধীরে ধীরে পসরতে হে দাঁতে নখে বিষ, এ ধীরে ধীরে পসরতে হে দাঁতে নখে বিষ, কালী নাগেক বিষলে বেশি জাতীয়তাক বিষ, ধীরে ধীরে পসরতে হে দাঁতে নখে বিষ, যোগ্যতাকের সুযোগ নাই খে বনিয়া হে রোগ, যোগ্যতাকের সুযোগ নাই খে বনিয়া হে রোগ, টাকা পৌঁছকের বলবালা উমন কেরেই যোগ, যোগ্যতাকের সুযোগ নাই খে বনিয়া হে রোগ, টাকা পৌঁছে বলবালা উমনে কেরেই যোগ, কা করব কা করব কেকে কহব কোন নাই বুঝায়, কা করব কেকে কহব কোন নাই বুঝায়, সহজভাবে সরলভাবে জিনা হলক দায়, সহজভাবে সরলভাবে জিনা হলক দায়, নিদ ভাঙু নিদ ভাঙু মা মনসা ঢের আরাম হলক, নিদ ভাঙু নিদ ভাঙু মা মনসা ঢের আরাম হলক, রৌর বিনা চাইর বেটে এবে আন্ধার হলক, নিদ ভাঙু মা মনসা ঢের আরাম হলক, রৌর বিনা চাইর বেটে এবে আন্ধার হলক, ছুয়া পুতাক দুর্দাসাক করু নিবারণ, ছুয়া পুতাক দুর্দাসাক করু নিবারণ, দেশেক দুশ্মন গিলা উপরে করু বিশ বর্ষণ, দেশেক দুশ্মন গিলাক উপরে করু বিশ বর্ষণ, ছুয়া পুতাক দুর্দাসাক করু নিবারণ, দেশেক দুশ্মন গিলাক উপরে করু বিশ বর্ষণ, করু বিশ বর্ষণ, করু বিশ বর্ষ, এটা আমার পহিল কবিতা। দোসর কবিতা আছে ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ডী, যেটা গীতি কাব্যের রূপে ময় শোনাত হ, পঞ্চপর্গনিয়া কবিতা ঝাড়খণ্ডী।

পুলকিত পুষ্পিত পন সম্পদা, তাকে কাহে হে যাব, তাকে কাহে হে যাব, ঝাড়খণ্ডি ঝাড়খণ্ডে রহব, ঝাড়খণ্ড কে স্বর্গ বানাব, তাকে স্বর্গ বানাব, ঝাড়খণ্ডি ঝাড়খণ্ডে রহব। আজাদ ভারতে কি আদিবাসী বীরসাকের সপুত হে কয়, আজাদ ভারতে কি আদিবাসী বীরসাকের সপুত হে কয়।

0: খন্ডে এহো ঝাড়খণ্ডি ঝাড়খণ্ডে রহব।
1: ভাকপা মাওবাদী কে ভাই ওর বহনো, সরকার আপকে পুনর্বাস কে লিয়ে লগাতার প্রয়াসরত হয়। আতা আপসে আগ্রহ হয় কি বর্তমান পরিস্থিতিয়ং কা আকলন করতে হুয়ে সহি নির্ণয় লেকর মুখ্যধারা মে লোট আইয়ে। ভয়মুক্ত জীবন কা আনন্দ আপনে পরিবার কে সাথ লিজিয়ে। সাথীয়, সময় রাতে বিচার কিজিয়ে ওর মুখ্যধারা মে লোট আইয়ে। সাথীয়, আপসে পুছনা চাহতা হুঁ কি ক্যা জল জঙ্গল জমিন কি রক্ষা মাত্র হিংসা সে হি হো সকতি হ্যাঁ? ইতনে সালো কি প্রয়াস কে বাদ ক্যা আমারা আদিবাসী সমাজ সুরক্ষিত হো পায়া? আজ সেকড়ো পূর্ব মাওবাদী সাথী হিংসা কো পিছে ছোড়কর সমাজ কে বীচ এক অত্যন্ত গরিমাপূর্ণ ওর কুশল জীবন বিতা রহে হ্যাঁ। প্রশাসন আপকি সুরক্ষা ওর গোপনীয়তা কি 100% গ্যারান্টি দেতা হ্যাঁ। হিংসা ওর কঠিনাইয়ো কা জীবন ছোড়ে ওর আপনোঁ কে পাশ লোট আয়ে। মুখ্যধারা মে আনে কে উপরান্ত আপকো পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান কি যায়গি। মুখ্যধারা মে আনে কে বাদ আপকো জেল জানে কি বিলকুল আবশ্যকতা নহি হোগি আর আপ আপকি সহায়তা কি যায়গি। মুখ্যধারা মে আনে কে বাদ আপকো সারি সরকারি যোজনাও কা লাভ দিয়া যায়গা আর মাসিক আর্থিক সহায়তা প্রদান কি যায়গি। স্বরোজগার কে লিয়ে বি আপকো উচিত অবসর প্রদান কিয়ে যায়েঙ্গে। পুনর্বাস হেতু কৃপয়া ইস নম্বর পে সম্পর্ক করে 9863475217। নম্বর একবার ফির নোট করে 9863475217।
2: তো আব হামরে গোটেক নাগপুরী লোকগীত শুনব, আজাদ অনসারী আর সঙ্গী মনকর গাওয়াল গীত হ্যায়।

শ্রোতাও, আপনি টিউন কিয়া আকাশবাণীকা রাঁচি কেন্দ্র মিডিয়াম এফকে 546.45 মিটার ইয়ানি 549 কিলোহার্টজ আর এফএম ব্যান্ডকে 100.5 মেগাহার্টজ পর রাত্রিকে 10 বাজে হ্যাঁ সাথীও সুনহরি ইয়াদে লেকর হাজির হ্যাঁ আপনার দোস্ত রিতেশ। সাথীও আজ সুনহরি ইয়াদো মে হাম আপকো লিয়ে চলেঙ্গে 70 কে দশক মে জব এক সে এক নায়াব গানে বনতে থে লিখনে ওয়ালে সঙ্গীতবদ্ধ করনে ওয়ালে গানে ওয়ালে ক্যা জোড়িয়া হতি থি।